এই শরধাবালিরে তিনিরথঙ্ক শোভা অতুলনীয়। আষাঢ় মাসর ঝিপিঝিপি বর্ষারে ওদা হয়ে ভক্ত রথ টাণতি, মনে হুয়ে ইন্দ্রদেব সতে কি সুধা ঢালুছেন। তিনি রথর বয়ালিশ চকর চৌরাশি থর ঘূর্ণন পাপীকে চৌরাশি নরকর উদ্ধার করে।

0: আলেখ্য এবং উপস্থাপনা মালবিকা রায়। শেষ হল ভক্তিগীতর বিশেষ কার্যক্রম বন্দনা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আকাশবাণী কটক অনুচিন্তা নিবেদন করিছন্তি তীর্থানন্দ মিশ্র।

0: অভিপাত স্নায়ুগত কারণর হয়ে থাকে বিভিন্ন স্নায়ুর নির্দেশ অনুসারে রক্তবাহিকা নলিকা গুড়িক অস্বাভাবিক ভাবে প্রসারিত হয়ে যায় ফলরে দেহর অনেক পরিমাণর রক্ত রক্ত নলী মানকরে রহি যায় ফলরে রক্তর স্রোত বজায় রাখিবা সম্ভব হুয়ে নাই ব্যক্তি হঠাৎ ঠিয়া হয়ে গেলে মূর্ছা হয়ে যায় ব্যক্তি পুনি বসিবা কিংবা শোয়া অবস্থাকে পুনি চালিগলে স্নায়ু হেতু অভিপাত প্রায়ত ঠিক হয়ে যায় মন হেতু অভিপাত বা সাইকোজেনিক শক এ প্রকার অভিপাত প্রায়ত সাধারণ অত্যধিক ভয় ক্রোধ আনন্দ কিংবা বিষাদ যোগে এ অবস্থা উপজি থাকে প্রত্যধিক্রিয়া অভিপাত বা অ্যানাফাইল্যাকটিক শক কোনসি প্রকার খাদ্যরু অ্যালার্জি প্রতিক্রিয়া মহুমাছি বিরুড়ি কিংবা কীটপতঙ্গ দংশন এবং কেতক ইনহেলেন্স যোগু এ প্রকার অভিপাত হয়ে থাকে এর চিকিৎসা চিকিৎসকঙ্ক দ্বারা করা যিবা আবশ্যক শক বা অভিপাতর চিকিৎসা করিবে কিপরি জানিবা নিহাতি দরকার শীঘ্র অ্যাম্বুলেন্স ডাকন্তু আহত ব্যক্তিকু চিত করি শুয়াই তার দুই গোড়কু ছ ইঞ্চ উচ্চ স্তরে রখন্তু রক্ত স্রাব কিংবা বান্তি হলে সে সবুকু শ্বাসপথরে প্রবেশ করিবারু প্রতিরোধ করিবা পাই ব্যক্তির মুন্ডকু গোটিয়ে পাখকু ঠেলি দিয়ন্তু বোতাম খোলি বেল্ট খোলি পোশাক ঢিলা করি দিয়ন্তু বেক ছাতি অন্টা চিপি ন হবা আবশ্যক ব্যক্তি আরাম ও উষুম অবস্থায় রাখিবা দরকার লুগাপটা ওদা থিলে তাহা বাহার করি উষুম কম্বল উপরে তাকু শুয়ান্তু বাহারু কোনসি কৃত্রিম গরম দিয়ন্তু নাই ক্ষেতাঞ্চলরে গরম প্রভাব পড়িলে সে স্থানরে রক্ত জমাট বাঁধিবার বিলম্ব হয়ে থাকে ফলরে রক্তক্ষরণ অধিক হুয়ে অন্যান্য ক্ষেতস্থান কেউঠারে অছি জানিবাকু চেষ্টা করন্তু রক্তক্ষরণ হেউথিলে তদ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা করন্তু অস্থিভঙ্গ কিংবা মকচি হইতিলে স্প্লিন্ট দেই তার উপচার করন্তু এহা কিপরি করা যায় জানি নথিলে সেতিরে হাত দিয়ন্তু নাই কারণ সেইপরি কলে ক্ষত অধিক হইপারে ব্যক্তিকু শোষ হেউচি কহিলে তুলারে পানি বিজাই তার ওঠ ও জিভরে দিয়ন্তু পানি পিইবাকু দেলে বান্তি হইপারে ব্যক্তিকু শান্ত ও নিশ্চল রাখিবাকু চেষ্টা করন্তু ব্যক্তির অস্থিরতা বা উত্তেজনা ফলরে অবস্থা সাংঘাতিক হইপারে বরং ডাক্তারি সাহায্য খুব শীঘ্র মিলিব বলি আশ্বাসনা দিয়ন্তু
1: ଅମର ସ୍ୱାସ୍ଥ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଶୁଣିଥିଲେ ଅଭିପାତ ଅବସ୍ଥା ଏ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିଥିଲେ ଡାକ୍ତର କୈଳାସନାଥ ଶାସ୍ତ୍ରୀ ଆକାଶବାଣୀ କଟକ ସମୟ ସକାଳ 7:15 ଶୁଣନ୍ତୁ ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ
2: ତ୍ରିରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତ ଶେଷ କରି ସ୍ୱଦେଶ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଏକ ଦେଶ ଏକ ନିର୍ବାଚନ ପ୍ରସ୍ତାବ ସମ୍ପର୍କରେ ଗୋଆରେ ଯୁଗ୍ମ ସଂସଦୀୟ କମିଟିର ଆଲୋଚନା କିମ୍ବଦନ୍ତୀ ଗାୟିକା ଏସ୍ ଜାନକୀଙ୍କ 88 ବୟସରେ ପରଲୋକ ନୌକା ଦୁର୍ଘଟଣାରେ 15 ଭାରତୀୟଙ୍କ ମୃତ୍ୟୁ ଘଟଣାରେ ତଦନ୍ତ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଲେ ଭିଏତନାମ ସରକାର ଏବଂ ୱିମ୍ବିଲଡନ୍ ମହିଳା ଏକକ ଫାଇନାଲରେ ପ୍ରଥମ ଗ୍ରାଣ୍ଡସ୍ଲାମ୍ ଟାଇଟଲ ହାସଲ କଲେ ଲିଣ୍ଡା ନୋସ୍କୋଭା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ତ୍ରିରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତ ଶେଷ କରି ସ୍ୱଦେଶ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି 4 ଦଶନ୍ଧିରୁ ଅଧିକ ସମୟ ମଧ୍ୟରେ ଭାରତୀୟ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ନ୍ୟୁଜିଲାଣ୍ଡ ଗସ୍ତ ଶେଷ ପର୍ଯ୍ୟାୟର ଗସ୍ତକୁ ସୁଦୃଢ଼ କରିଛି ଏହି ଗସ୍ତ ଅବସରରେ ଶ୍ରୀ ମୋଦି ନ୍ୟୁଜିଲାଣ୍ଡ ପ୍ରତିପକ୍ଷ କ୍ରିଷ୍ଟୋଫର ଲକ୍ସନଙ୍କ ସହ ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗ ନେଇ ଦ୍ୱିପାକ୍ଷିକ ଆଲୋଚନା କରିଥିଲେ ପ୍ରତିରକ୍ଷା ପର୍ଯ୍ୟଟନ କ୍ରୀଡ଼ା ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ଦୁଗ୍ଧ ଏବଂ ପଶୁପାଳନ ଆଦି ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ 5 ବୁଝାମଣାପତ୍ର ସ୍ୱାକ୍ଷରିତ ହୋଇଥିଲା ଅକ୍ଲାଣ୍ଡରେ ସ୍ପାର୍କ ଆରେନାଠାରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ମୋଦି ପ୍ରବାସୀ ଭାରତୀୟଙ୍କ ସମାବେଶକୁ ସମ୍ବୋଧନ କରିଥିଲେ ନ୍ୟୁଜିଲାଣ୍ଡର ପ୍ରଗତିରେ ଭାରତୀୟ ସମ୍ପ୍ରଦାୟଙ୍କ ଅବଦାନକୁ ଶ୍ରୀ ମୋଦି ଉଚ୍ଚ ପ୍ରଶଂସା କରିଥିଲେ ଅକ୍ଲାଣ୍ଡରୁ ୱେଲିଂଟନ୍ ଏବଂ କ୍ରାଷ୍ଟ ଚର୍ଚ୍ଚରୁ କୁଇନ୍ସ ଟାଉନ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭାରତୀୟ ସମ୍ପ୍ରଦାୟ ଦ୍ୱିପାକ୍ଷିକ ସମ୍ପର୍କକୁ ସୁଦୃଢ଼ କରିବାରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅବଦାନ ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି ନିରନ୍ତର ବନ୍ଧୁତା ସାଧାରଣ ମୂଲ୍ୟବୋଧ ଦ୍ୱିପାକ୍ଷିକ ସହଭାଗିତା ଏବଂ ଭବିଷ୍ୟତ ସମ୍ପର୍କରେ ନୂତନ ମାର୍ଗ ଉନ୍ମୁକ୍ତ ନେଇ ଉଭୟ ଦେଶ ଅଙ୍ଗୀକାରବଦ୍ଧତା ପ୍ରକାଶ କରିଥିବା ଶ୍ରୀ ମୋଦି କହିଛନ୍ତି

শ্রোতা বন্ধু, ভক্তি, সত্যনিষ্ঠা আউ ধৈর্য আউ আত্মসন্তোষ সহিত যদি আমি ঈশ্বরঙ্কর উপাসনা করিবা আমকু সুখ আউ শান্তি মিলিব। হ্যাঁ শ্রোতা বন্ধু, আসন্তু শুনিবা কার্যক্রমরে জয়সন্তু সীমাঙ্কর এই ওড়িয়া কথাচিত্র গীতটিও গাইছেন ভুবনেশ্বরী মিশ্র, কথাচিত্র উদয়ভানু।

0: বড় বহু, এইটা তুম নাঁরে।
1: এতে জলদি কোন পাই?
0: আরে আউ সান বহু, এইটা তুম নাঁরে, আউ এইটা মো কন্ঢেইর নাঁরে।
1: কিন্তু জেজে মা, তুম নাঁরে
2: সব কিছু, মো ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবুথিরে ইয়াঙ্কো হিত নমনি রাখিছি। কালিকু যেবে মু নথিবি সেতবেলে ইয়াঙ্কো টঙ্কা মিলিবা সহজ হেব।
0: শুভ শুভ কুহ কোন
3: আরবিআই কহে
0: সচেতন হুয়ন্তু সতর্ক রুহন্তু।
4: শুনেছন্তি কার্যক্রম শ্রীক্ষেত্র শ্রবি। আসন্তু শুনিবা কেতোটি হিন্দি কথাচিত্র গীত, সাথিয়া কথাচিত্র।

0: শ্রোতা বন্ধু, আমার পরবর্তী কার্যক্রম প্রচার করছু আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।
1: আপ শুন রহে হ্যাঁ বিবিধ ভারতী।
2: विविध भारती के विविध रंगी कार्यक्रमों की विविधा।

অতসী কুসুম কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্রর প্রচার করিব সকাল সাতটা বাজি চাইশ মিনিটে সকাল সাতটা বাজি পঞ্চাবন মিনিটে শুনিপারিবে কার্যক্রম সুপ্রভাত পুরী আকাশবাণী কটক কেন্দ্রর প্রসার করিব কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী সকাল আটটা বাজি তিরিশ মিনিটে আসন্তাকালে এতে শুনবে রথ উপরে গজপতি ছেড়া পহরা সেবা আলোচনা করবে প্রদীপ্ত শ্রীচন্দন সকাল আটটা বাজি পঁয়তাল্লিশ মিনিটে শুনিপারে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম এসএমএস মাধ্যমে অনুরোধ গীতর কার্যক্রম হিল্লোড় প্রচার করব সকাল নটা বাজি তিরিশ মিনিটে শ্রীক্ষেত্র সুরভি কর্মে কিছু ওড়িয়া ও হিন্দি কথাচিত্র গীত রয়েছে দিন দশটায় শ্রোতাবন্ধু শুণিলে আজির ও আসন্তকালি প্রাতঃ অধিবেশনের কার্যক্রম সূচনার কিছু বর্তমান শুণতু পাণিপাগ সূচনা ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর মিলিথিবা সূচনা অনুযায়ী দক্ষিণ উপকূল ওড়িশার গোটিয়ে দুইটি স্থানরে সাধারণ অতি সাধারণ বর্ষা হয়ে যাইছে আগামী পাঁচ দিন পর্যন্ত মৎস্যজীবী মানক কোণী সতর্ক সূচনা না চাষী ভাই ভী মানক মিলিথিবা সূচনা অনুযায়ী ওড়িশার গজপতি গঞ্জাম পুরী খোর্ধা নয়াগড় জেলার বহু স্থানের সাধারণ মধ্যম ধরনের বর্ষা সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুড়িকে গোটিয়ে দুইটি স্থানের ঘণ্টা প্রতি তিরিশ চাশ কিলোমিটর বেগরে পবন বহা সহ বজ্রপাত ও ঘড়ঘড়ি হওয়ার সম্ভাবনা থাকু ইয়েলো ওয়ার্নিং জারি করা আগামী দুই দিনের পাগরে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাও না শুনলে পাণিপাগর সূচনা আপন মানে টিউন করছেন আকাশবাণী পুরী 103.4 এফএম পরবর্তী কার্যক্রম শুনিপারে কিছুক্ষণ মধ্যে আসন্তু শুনি নবা নিজ গীত রচনা এবং সঙ্গীত সংযোজনার এই গীতটি কণ্ঠে সজাইছেন ভিকারী বড়

শ্রোতা বন্ধু, আজি তো সময় যাই আজির ওড়িয়া আলবম গীতর কার্যক্রম কু এইটি শেষ করুছু। আজির কণ্ঠশিল্পী মানে থিলে মোহাম্মদ আজিজ, অরবিন্দ, উইকি। গীত রচনা করেছিলেন দেবীদত্ত মহান্তি, নিজাম ও যতীন্দ্র প্রধান। আপনার টিউন করছেন আকাশবাণী পুরী 103.4 FM। পরবর্তী কার্যক্রম শুনিপারে আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

0: অনুমান করা যাইছে। আগামী 24 ঘন্টা মধ্যে প্রবল বর্ষা হওয়া নিয়ে 14টি জেলাকে পানিপাগ কেন্দ্র পক্ষ সতর্ক সূচনা জারি করা যাইছে। অন্য পক্ষে আগামী দুই দিন পর্যন্ত গরম ও গুড়গুড়ি নিয়ে 11টি জেলাকে সতর্ক করা যাইছে। চলিত মৌসুমীরে জুন পহিলার আজ সুদ্ধা রাজ্যের হারাহারি 348.1 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে, যা স্বাভাবিক বৃষ্টিপাত ঠারু 8% অধিক। হীরাকুদ জলভণ্ডারর জলস্তর আজ সন্ধ্যা 6টা সুদ্ধা 611 ঘনফুট রয়েছে। বর্তমান জলভণ্ডারর দুইটি গেট দিয়ে জল নিষ্কাশিত হচ্ছে। জলভণ্ডার মধ্যকে প্রতি সেকেন্ডে 34,665 ঘনফুট জল প্রবেশ করুথিবা বেলে 58,740 ঘনফুট জল নিষ্কাশিত হচ্ছে। মুখ্য সংবাদ পুনি থরে। পুরীরে আউ তিন দিন পরে অনুষ্ঠিত হব মহাপ্রভুঙ্ক রথযাত্রা। শ্রীজীউঙ্ক সম্পূর্ণ সুস্থতা নিয়ে গজপতিঙ্কু অবগত করাইলে দৈতাপতি সেবক। বলাঙ্গীর জেলা করকচিয়াঠারে বিধায়ক বনর শুভারম্ভ কলে স্বাস্থ্যমন্ত্রী। মালকানগিরি জেলায় জলভিত্তিক সাহসিক পর্যটনর বিকাশ পাইঁ বৈষয়িক সর্বেক্ষণ এবং রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে বর্ষা হওয়া নিয়ে 14টি জেলাকে সতর্ক সূচনা। আঞ্চলিক সংবাদ আজ এতকি, নমস্কার।
1: কই কই থকি গলেনি কোন হলা নুয়া কিডব্যাক দরকার তা প্রথমে ক্যাপ্টেন কো কুহ ন শুনিবে তো ম্যানেজার কো
2: करेक्ट
1: তো এমিতি হি প্রথমে অভিযোগ ব্যাংক রে করন্তু 30 দিন ভিতরে উত্তর কিংবা সমাধান প্রাপ্ত ন হলে সিএমএস পোর্টাল রে অভিযোগ করন্তু তো প্রথমে ব্যাংক তারপরে সিএমএস পোর্টাল ন হলে অভিযোগ হব না মঞ্জুর জিবা নিয়া আসি গলা না কিডব্যাক
3: আরবিআই কহে
4: প্রথমে নিজ ব্যাংক তারপরে আরবিআই অম্বুডসম্যান
5: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
6: জনজীবন সংবাদ উপস্থাপনার মু লহরিকা পটনায়ক। আউ তিন দিন পরে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা। রথরে বিজে করে বড়দাণ্ডরে দর্শন দেবে তিন দিন। রথ সমগ্র ভারতীয় সংস্কৃতির স্বতন্ত্র স্থান বজায় রাখিছে। দেব পরম্পরা ঠারু আরম্ভ করে রাজা রাজুড়া শাসন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে রথর গুরুত্ব এ যাবত রয়েছে। এক প্রকার কহিবাকু গলে এহা গণজীবন কলা স্থাপত্য এবং আধ্যাত্মিকতার মূল ভিত্তি। দেশের বিভিন্ন স্থানরে রথকু নেই বহুবিধ পরম্পরা রয়েছে। এপরি কেতেক চর্চিত রথযাত্রা সম্পর্কে আসন্তু জানিবা। তিরুবারুর রথ বা আজি থের তামিলনাড়ুর তিরুবারুর সহরে থিবা প্রসিদ্ধ শ্রী ত্যাগরাজ স্বামী মন্দির সহিত জড়িত। এহাকু এশিয়ার সবুঠারু বড় পারম্পরিক মন্দির রথ ভাবরে গণনা করা যায়। বার্ষিক রথযাত্রা সময়রে ভগবান ত্যাগরাজ এই বিশাল রথরে বিরাজমান হয়ে সহর পরিক্রমা করন্তি। এই রথর উচ্চতা প্রায় 96 ফুট এবং এহার ওজন প্রায় 350 টনরু অধিক। এথিরে ব্যবহৃত হেউথিবা চকগুড়িক মধ্যে বিশাল, যাহাকি শক্ত কাঠরে নির্মিত এবং পরবর্তী সময়রে এহাকু অধিক সুরক্ষিত করিবা পাই লুহার প্লেট লগা যাইছি। এই রথটি চালিবা সময়রে এক বিশাল সমুদ্র ভলি দৃশ্যমান হইথায়। প্রতিবর্ষ মার্চরু এপ্রিল মাস মধ্যরে বা তামিল মাস পাঙ্গুনি সময়রে এঠারে বার্ষিক রথ মহোৎসব অনুষ্ঠিত হুয়ে। হাজার হাজার ভক্ত এই বিশাল রথকু ভক্তির সহ দৌড়ি সাহায্যরে টানিথান্তি। বগড় রথযাত্রা হচ্ছে মহারাষ্ট্রর এক অত্যন্ত প্রসিদ্ধ পারম্পরিক এবং রোমাঞ্চকর উৎসব। এ মহারাষ্ট্রর পশ্চিম প্রান্তরে বিশেষ করে সতারা জেলার ওয়াই তালুকারে থিবা বাওয়ধন গাঁরে পালন করা যায়। প্রতিবর্ষ হোলি পরবর্তী রঙ্গপঞ্চমী তিথিরে খুব ধুমধামে পালিত হেউথিবা এই রথযাত্রার শৈলী ও পরম্পরা অত্যন্ত আশ্চর্যজনক। এই রথটি প্রায় 50-60 ফুট উচ্চ। এর বড় বড় কাঠ চক থাকে এবং রথ উপরে এক বিশালকায় কাঠর গণ্ডিকু নেই এক বিশেষ ক্রেন ভলি গঠন নির্মাণ করা যাইথায়। এথিরে জনে মানসিকধারী ভক্তঙ্কু রথর সবা উপরে থিবা কাঠ দণ্ডরে ওলোটা বা ঝুলন্তা অবস্থায় বন্ধা যায়, যাহাকু বগাড়িয়া কহন্তি। এই যাত্রা মহাদেবঙ্ক অবতার ভগবান ভৈরবনাথঙ্ক উদ্দেশ্যরে সমর্পিত। রথ বাহারিবা পূর্বরু বগাড়িয়া কৃষ্ণা নদীরে বুড় পকাই পূজার্চনা করন্তি। এরপরে তাঙ্ক পিঠিরে লুহাকণ্টা বা হুক ফোড়া যাই রথর শীর্ষরে ঝুলাই দিয়া যায়। অবশ্য বর্তমান সুরক্ষা দৃষ্টিরু এহাকু কপড়া বা দৌড়ি সাহায্যরে বান্ধি করা যাউছি। এই বিশাল রথকু কৃষ্ণা নদী পঠারু মুখ্য মন্দির পর্যন্ত প্রায় 3-4 কিলোমিটর বলদমানক দ্বারা টানি টানি অনাযায়। মধুরাম্মা দেবী রথযাত্রা দক্ষিণ ভারত বিশেষ করে কর্ণাটকর এক প্রসিদ্ধ এবং পারম্পরিক উৎসব।

শ্রোতা বন্ধু, এথর আসন্তু শুনিবা কার্যক্রমর পরবর্তী গীতটি আম ভিতরে কিছি অছি কি কথাচিত্র কণ্ঠধরে সজাইছন্তি সুরেশ ওয়াডেকর, নমিতা আগরওয়াল।

0: শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাই ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম কু এইটি শেষ করছু। পরবর্তী কার্যক্রম শুণন্তু আকাশবাণী কটক কেন্দ্র।
1: সম্বাদ পড়ছন্তি প্রজ্ঞা পরিমিতা জেনা। দেশী প্রজাতির চারারোপণ করে ভবিষ্যৎ পিঢ়ি পাই বাসোপযোগী পরিবেশ সুনিশ্চিত করিবা লাগি জনসাধারণ আহ্বান দেলে স্বরাষ্ট্রমন্ত্রী। অহমদাবাদে 405 কোটি টাকার বিকাশমূলক প্রকল্পর কলে উদ্ঘাটন ও শিলান্যাস। কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী আসন্তা মঙ্গলবার দেশব্যাপী 668 কোটি টাকার 7টি ইএসআই স্বাস্থ্যসেবা প্রকল্পর করবে উদ্ঘাটন। ওমান উপকূলের বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালেক্সি উপরে আক্রমণকু ভারতর নিন্দা। এবং ভারত ও ইংল্যান্ড মহিলা আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচর তৃতীয় দিবসে 4 উইকেট হরাই 250 রান সংগ্রহ কলা ভারত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অহমদাবাদে 405 কোটি টাকার একাধিক বিকাশমূলক প্রকল্পর উদ্ঘাটন ও শিলান্যাস করেছেন। এই অবসরের শ্রী শাহ এক পেড মা কে নাম অভিযান অধীনে চারারোপণ কার্যক্রমের শুভারম্ভ করেছেন। শ্রী শাহঙ্ নেতৃত্বে তাঁর লোকসভা নির্বাচন মণ্ডলী গান্ধীনগরের 1 কোটি 25 লক্ষ অধিক চারারোপণ করা যাইছি। আয়োজিত কার্যক্রমে যোগদে এক দীর্ঘকালীন পরিবেশ রোডম্যাপ উপরে আলোকপাত করে শ্রী শাহ 2029 সুদ্ধা গান্ধীনগর সবুজ অংশকু আহরি 20% বৃদ্ধি করা আহ্বান দিয়েছেন। নাগরিক মানুষ নিজের ছাত উপরে সোলার প্যানেল লগাইবা শ্রী শাহ পরামর্শ দিয়েছেন। বর অসুস্থ জম্মু এবং অর্জুন ভাই দেশী প্রজাতির গছ লগাইবা দ্বারা সহরের তাপমাত্রা 5% হ্রাস পাইব, ওজন স্তর সুদৃঢ় হওয়া সহ ভবিষ্যৎ পিঢ়ি পাই বাসোপযোগী পরিবেশ সুনিশ্চিত করা যাই পারিব বলে শ্রী শাহ আহ্বান দিয়েছেন। এই অবসরের পরিবেশ সুরক্ষা অভিযানের অংশস্বরূপ 101টি নূতন অক্সিজেন পার্ক উদ্ঘাটন করা যাইছে। সাধারণ পরিবহন ক্ষেত্রক অগ্রাধিকার দিয়া যাই 333টি নূতন বৈদ্যুতিক বসক সামিল করা যাইছে। এহাদ্বারা দেশের প্রথম সহর ভাবে অহমদাবাদ বিআরটিএস 100% বৈদ্যুতিক তথা শূন্য প্রদূষণ বস সেবা পরিচালনার মান্যতা লাভ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসন্তকালে গান্ধীনগরস্থিত ন্যাশনাল ফরেনসিক সাইন্সেস ইউনিভার্সিটির 11 ইন্টারপোল ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ মানকর বৈঠক এবং প্রথম আন্তর্জাতীয় অপরাধ অনুসন্ধানকারী প্রতিযোগিতা উদ্ঘাটন করিবার কার্যক্রম রয়েছে। কেন্দ্র সমবায় মন্ত্রী অমিত শাহ আসন্তকালে গুজরাটর গান্ধীনগরঠারে কৃষি উৎপাদন বাজার কমিটির অমৃত মহোৎসব কালে নূতন পরিবা মন্ডির উদ্ঘাটন করবে। সমবায় মন্ত্রণালয় পক্ষ দিয়া সূচনা অনুযায়ী শ্রী শাহ এক পেড মা কে নাম অভিযান অধীনে চারারোপণ কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং অমৃত মহোৎসব সাকার নেই প্রস্তুত এক স্মারকী পুস্তিকা উন্মোচন করবে। কেন্দ্র শ্রম ও নিয়োজন মন্ত্রী ডক্টর মনসুখ মাণ্ডব্য আসন্তা মঙ্গলবার সমগ্র দেশের 668 কোটি টাকা মূল্যর 7টি কর্মচারী রাজ্য বীমা ইএসআই স্বাস্থ্যসেবা প্রকল্প উদ্ঘাটন করবে। এই প্রকল্পগুড়ি মধ্যে তেলেঙ্গানার সনতনগর স্থিত ইএসআই হসপিটালের বহির্বিভাগ, আসামের বেলতোলাঠারে 200 শয্যা বিশিষ্ট ইএসআই হসপিটালের উন্নতিকরণ, তামিলনাড়ুর শ্রী পেরুম্বদুর স্থিত 100 শয্যা বিশিষ্ট ইএসআই হসপিটাল এবং আন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্রবরম, গুজরাট রাজস্থানের কোটা এবং ভবানী মন্ডিরে ইএসআই ডাক্তারখানা রয়েছে। মন্ত্রণালয় পক্ষ কুহযাই এই স্বাস্থ্যসেবা প্রকল্প দ্বারা দেশের প্রায় 53 লক্ষ হিতাধিকারী চিকিৎসা সেবা পাইপারে। এই অবসরের ডক্টর মাণ্ডব্য চিকিৎসা সেবা প্রকল্পে নিয়োজিত থাকা নির্মাণকারী শ্রমিক মানুষ সম্বর্ধিত করবে। সে মধ্যে ইএসআই হিতাধিকারী মানুষ অর্থ সহায়তা রাশি প্রদান করার কার্যসূচী রয়েছে। কার্যক্রমে শ্রম ও নিয়োজন রাষ্ট্রমন্ত্রী শোভা কারন্দ্রালাজে যোগদেবার কার্যক্রম রয়েছে। কেন্দ্র গৃহ এবং সহরাঞ্চল ব্যাপার মন্ত্রী মনোহর লাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ অনুকূল প্রযুক্তিবিদ্যা আপণেবার আবশ্যকতা উপরে গুরুত্ব প্রদান করেছেন। নূয়াদিল্লীরে কেন্দ্রীয় পূর্ত বিভাগের 172তম প্রতিষ্ঠা দিবস অবসরে আয়োজিত কার্যক্রমে যোগদেই সে কহিছেন যেকোন নির্মাণ কার্যর স্থায়িত্ব নিয়ে বুঝামণা করা উচিত নুহে, সমস্ত কার্যক্রম সাধুতা এবং নৈতিকতা আধারে করা উপরে শ্রী লাল কর্মচারী মানুষ আহ্বান দিয়েছিলেন। এই অবসরের মন্ত্রী শ্রী লাল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ

শ্রোতা বন্ধু, এতবার যায় শুনুলে কার্যক্রম প্রচার কলু আকাশবাণী দিল্লী কেন্দ্র আকাশবাণী পুরী বর্তমান প্রচার করছু শ্রীমান শ্রীমতী কার্যক্রম পুনঃ প্রসারণ উপস্থাপনার রাজশ্রী সাহু প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক।

শ্রোতা বন্ধু, আপনার শুনছেন হিন্দি কথাচিত্রর গীত কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্রর। এথর আসন্ত শুণবা কার্যক্রমর পরবর্তী গীতটি দুনিয়া নামানি কথাচিত্রর। যুগলকণ্ঠে গাইছেন লতা মঙ্গেশকর ও মুকেশ।

শ্রোতা বন্ধু, আজি তো সময় যাই হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম কু এই শেষ করছু। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী 103.4 FM রে। বর্তমান শুণবা কার্যক্রমের জগন্নাথ ভজন। আজর প্রথম কণ্ঠশিল্পী বাগ্মী মিশ্র, শিল্পী কণ্ঠে সদানন্দ গীতরচনা।